স্বরূপ। কণ্ঠশিল্পী উদিত নারায়ণ এবং নিবেদিতা। শ্রীকান্ত গৌতম কগিত, সঙ্গীত নির্দেশক বিকাশ দাস।

0: কিরে টিকি সাথী, আজি তো মন ভারি খুশি।
1: নাই তুম সাথীরে মু জম্মা কথা হইবিনি বাঘু মামু।
0: কাহিকি রে মো উপরে রাগিছু?
1: রাগিবিনি।

0: দেখিল না কুনি সাথী কেড়ে ডর কুড়ায়ে হরিণটা কেমতি ডরি পলাইলা।
1: ডরিবনি, তাকু কারে ধরি মারি খাই দব।
0: কহিলি না আমি এতে নিষ্ঠুর নুহু, আমি খাইবারে যেমিতি সংযত বংশ বৃদ্ধিরে সেমতি। থরে পেট পুরা খাইদেলে দিন পরে দিন, সপ্তাহ পরে সপ্তাহ শিকার আড়কু পছ করি চাহু না, বুঝিলু।
1: হেলে কুনি হরিণটা কেতে সরল, তাকু মারিলে মো মন ভারি খারাপ হুয়ে।
0: তার কারণ আমি সমস্তে খাদ্য শৃঙ্খলরে বন্ধা, হরিণ ঘাস পত্র খাইব, হরিণকু আমি খাইবু, তাকু যদি মু ন খায়ে তাহলে সেমানে তো জঙ্গলর সবু ঘাস ডাল পত্র খাই খুই সফা করদেবে।
1: খাইলে কোন হলা?
0: এতিকি জানিনু আম সাথিরে রহি, বৃক্ষলতা জীবজন্তু আম বনর এই পরিবেশ ভিতরে কেমিতি সন্তুলন রক্ষা হব কহিলু?
1: তুমি কেমিতি জানিলে বাঘু মামু? তুমি তো পাঠ পড়িন।
0: এসবু আমার জন্মগত, প্রকৃতি আমাকে জন্ম দিয়েছি, বঞ্চৌছি ও বড়ছি এই উপায়।
2: মাটিকু

0: জানু টিকি সাথী, বর্ষকু বর্ষ আম বাঘ জাতি সংখ্যা হাতী সংখ্যা কমি কমি যাচ্ছে। মনিষর এই নিষ্ঠুর প্রকৃতি যোগ খালি আমি কম, সারা প্রকৃতি ধ্বংস পাইব, সেই নিয়ারে সারা মনিষ জাতি বি জলিব। দেখুনু দেখ, জঙ্গল তো কাটি দিলে বর্ষা কোঠু আসিব।
1: কাহিকি তাকু এতে বুঝৌছ কহিল বাঘ মামু? মোতে যেতে মাঠিবু মাঠ, মু সেই দর পোড়া কাঠ, সে পোড়া হেলে মনিষ, তাঙ্ক ঠারু বলি স্বার্থপর নিষ্ঠুর বিশ্বাসঘাতক জীব এ সংসাররে অছন্তি।
2: এমিতি এমিতি কিয়ে কথা কৌচ?
0: আরে ডরুচু, সে প্রায় এই বুড়া বর গছ যাহার ওহলরে তু দোলি খেলু।
2: এমিতি কাইকে কৌচ যে মু তো তোমার কিছু করিনি, তোমাকে এতে ভালো পায়।
1: নাই রে ধন, তোতে কহুনি, তু তো আমার সভিঙ্ক প্রাণ টিকি সাথী জানু।

চমকি বনবাসিনী কন্যাটি, বনানীর প্রতীক সবুজ বনানীর কোণে অনুকোণে সে অনুভূত প্রত্যেকঙ্ক পাখরে, কারণ বৃক্ষলতা পশুপক্ষী ঝর্ণা সমস্তে তার আত্মা ও সে সমস্ত আত্মাস্বরূপ। সেই চুমকি কেবল সবুজ বনানীর সীমাবদ্ধ রহিনি, সে রহিছে আম প্রত্যেকঙ্ক ভিতরে এক চিরন্তন স্পন্দন হয়ে তার আকুল নিবেদন এ মনুষ্য জাতিক। হে সাথী, মতে কোড়াক্রত করে নিও, মু বঞ্চিলে তুম মনুষ্য সমাজ।

0: তুমি কিছু ভাবিবনি তো?
1: না না কুহ।
0: একচুয়ালি মতে এমতি লাগুছি যেমিতিকি আম ভিতরে কিছু গোটে বদলি যাইছে।
1: আচ্ছা, মতে বি সেমিতি কিছু লাগুছে। আচ্ছা কহিল, তমু কোন বদললা ভল লাগুছে?
0: দেখো, তুমি সব জায়গায় মতে বুঝি পারুছ, মু মোর সব কথা তমু কই পারুছি। এট লিস্ট মু এতকি তো বুঝিগলি, মু এমিতি জনে সাথীকু পাই যাইছি যাহা সহিত মু মোর সব কথা, সব ভুল ঠিক কিছু ন ভাবি ন সুজি শেয়ার করে পারুছি।
1: আচ্ছা, তাহলে কোন কহুছ, জীবন সারা এমিতি হি শেয়ার করিব, বাকি জীবন মো সব বিতেইব? মু কথা দউছি, তোম আখিরে কেবে লোহ আসিবাকু দেবিনি। তাহলে অপেক্ষা কোন বে, জলদি উত্তর দৌন।
0: আরে কোন কইবি?
1: কোন হনা নাই কহ।
0: কিসি দিন বনুঙ্গি মে রাজা কি রানী
1: জরা ফির সে কহনা।

0: সাথে এমিতি হো হো বর্ষে বিতি যাই থাকে আউ আর্যন মধ্য জব করি সারি থাকে আউ মেঘার এক্সাম মধ্য সারি যাই থাকে কিন্তু রিজল্ট আসিবার থাকে কিন্তু এ বিষয়ে আর্যন মেঘাকু কিছু জনাই নথিলা যে তার জব হয়ে সারিছে সে হঠাৎ দিনে মেঘার ঘরকু আসিলা তাকু সারপ্রাইজ দেওয়া পাই আউ তা বাপা মাঙ্ক সহিত কথা মধ্য হেলা আউ এতিকি ভিতরে মেঘা এবং আর্যনর পরিবার লোক তাঙ্ক বাহাঘর পাই রাজি হয়ে সারিথান্তি ফাইনালি আমি আমার রিলেশনশিপ রে সকসেস হওয়া পাই যাওছে
1: তোমাকে কইতিলি না ট্রাস্ট রখ যদি আমার ইন্টেনশন ঠিক আছে না আমি লাইফ রে সব জায়গায় জিতি পারিবা সে ভালো পাইবা হউ কি ক্যারিয়ার হউ এন্ড কংগ্রাচুলেশনস
0: কোন ভাই কংগ্রাচুলেশনস
1: দেখিনো না কোন
0: কোন দেখিবি
1: আরে পাগলি রেজাল্ট দেখো তোমার সিডিএস এক্সাম ক্লিয়ার হয়ে যাইছে নিও দেখো
0: কোন ও মাই গড ইয়ার মু বহুত খুশি আছে সত্যরে মোর ক্লিয়ার হয়েছে না কোন সত্যরে এবে মতে টোটালি বিশ্বাস হউনি
1: আরে সত্যরে নিও দেখো চেক করো
0: হে ভগবান জানিছ না আজ মো লাইফ র সবুঠু বেস্ট ডে কাই কইলো তমকো বি পাই গলি আউ ক্যারিয়ার রে বি সাকসেসফুল হে গলি
1: আচ্ছা তাহলে কোন কইছো বাহাগর কথা আগো বড়াইবা
0: নিশ্চয়

0: Halo, selamat malam Pak Gita.
1: Jar
0: Bau, kaya kau lasa ni, konten ni kau lasa ni.
1: Mui nabi nak kau ni, nabi nak kembar.
0: Nabi Bau, kenapa tak cas?
1: Bolak asli mana?
0: Yele, hari tu budar.
1: Hari hari budar.
0: Kau ikut sini lagi mana cie?
1: Si pasal samudra jadi lasa tu, mama.
0: আসা আসা আসা যুব দোসরা দেখা বলবো গীত আছে আসা আসা আসা যুব দোসরা দেখা আসছে গীত দোসরা আইলানে সেটা পাইছে গীত বলে দেওয়া আলে আলে দোসরা দেখা যু তোমার গীত কে শোনাইলিনি শোনা তো নাই জোয়ার লাগো

শ্রোতা বন্ধু আপনার স্বাগত আজির আমার উজ্জ্বল আম দেশ কার্যক্রমক প্রযোজনা করছেন বসন্ত কুমার স্বাইং এবং উপস্থাপনায় মু আপনার রেডিও সাথী সৌম্যশ্রী।

শ্রোতা বন্ধু, স্বচ্ছতা হি হেউচি সুস্থ ও সুন্দর জীবনর মূল আধার। যেউঠারে স্বচ্ছতা রহিথায়, সেঠারে স্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি মধ্য রহিথায়। এক স্বচ্ছ পরিবেশ কেবল আম শরীরকু সুস্থ রাখে নাহি, বরং আম মনকু মধ্য প্রফুল্লিত রাখিথায়। আম দেশরে স্বচ্ছতা প্রতি সচেতনতা বড়াইবা পাই আম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই স্বচ্ছ ভারত অভিযান আরম্ভ করেছিলেন। এই অভিযান আমাকে নিজ ঘর, বিদ্যালয়, গাঁ ও শহরকু পরিষ্কার রাখিবা পাই প্রেরণা দেইথায়। যেতবেলে আমি চারিপাখ সফা সুতরা রাখু, সেতবেলে বিভিন্ন রোগর সংক্রমণ কমি যায় এবং লোকমানে সুস্থ জীবন বিতেই পারন্তি। স্বচ্ছ পরিবেশ আম ভবিষ্যৎকু উজ্জ্বল করিথায়। আজির শিশুমানে আসন্তাকালির নাগরিক। যদি সেমানে এক স্বচ্ছ ও সুস্থ পরিবেশে বড়িবে, তেবে সেমানে শারীরিক ও মানসিক ভাবরে সুদৃঢ় হেবে। এহা দেশর বিকাশ ও প্রগতিকু মধ্য ত্বরান্বিত করিব। হ্যাঁ শ্রোতা বন্ধু, পরিবেশ প্রদূষণ আজি বিশ্বর এক বড় সমস্যা। প্লাস্টিকর অত্যধিক ব্যবহার, অলিয়া আবর্জনার অব্যবস্থিত পরিচালনা এবং অস্বচ্ছতা আম প্রকৃতিকু ক্ষতি পৌঁছাউছি। তেণু আমি সমস্তে গছ লগাইবা, প্লাস্টিক ব্যবহার কমাইবা এবং পরিবেশকু স্বচ্ছ রাখিবা পাই সংকল্প নেবা। আমার এই ছোট ছোট পদক্ষেপ আগামী দিনরে এক বড় পরিবর্তন আনিপারিব। যদি প্রত্যেক নাগরিক স্বচ্ছতাকু নিজের দায়িত্ব বলে ভাবন্তি, তেবে যাই আম দেশ আহরি সুন্দর এবং সমৃদ্ধ হয়েপারিব। তেণু শ্রোতা বন্ধু, আসন্তু আমি সমস্তে মিশি স্বচ্ছ পরিবেশ গড়িবা এবং এক সুন্দর, সুস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ পাই কাম করিবা।

0: তেবে শ্রোতা বন্ধু আউ জমারু ডেরি নকরি আসন্তু আজির আমার এই উজ্জ্বল আম দেশ কার্যক্রমরে স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ বিষয়ে আহরি অনেক কিছু বিশেষ কথা জানিবা আজির আমার অতিথিঙ্ক ঠারু।
1: নমস্কার শ্রোতা বন্ধু, মোর না তুষারবালা ত্রিপাঠী, মু জনে যোগ প্রশিক্ষিকা ও গৃহিণী। আজির আলোচনার বিষয়বস্তু স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ। স্বচ্ছ অর্থাৎ নির্মল, সফা। সফা মনটিয়ে সবুবেলে সুন্দর কথাটিয়ে চিন্তা করিথায়। সফা ঘরটিয়ে মনকু প্রসন্ন রখে। সফা শরীরটিয়ে আমকু অনেক রোগঠু দূরেই রখে। সেমিতি স্বচ্ছ পরিবেশটিয়ে হি ইয়ে সৃষ্টিকু বঞ্চাই রখে। পরিবেশ কহিলে আমি বুঝিবা আম চারিপাখর বায়ু, জল, মাটি, গছপত্র ও অসংখ্য জীবজন্তু, কীটপতঙ্গ আদি। এ সমস্তে প্রকৃতির অঙ্গ এবং মনুষ্য সভ্যতা পাই উপহার। এহাকু হি আধার করি সুস্থ সুন্দর সৃষ্টির সর্জনা ও পরিচালনা হইথায়। মানবর স্বাস্থ্য বাস্তবিক সুখ সমৃদ্ধি পাই স্বচ্ছ পরিবেশটিয়ে অত্যন্ত আবশ্যক। কিন্তু সবুঠু চালাক প্রাণী মানিষ তার অসীম লালসাকু চরিতার্থ করিবা পাই প্রকৃতির এই অঙ্গগুড়িকরে যদি ক্ষতি করে তেবে পরিবেশর সন্তুলন বিগিড়ি যিব। আও সুখ সমৃদ্ধি আলরে সৃষ্টিটি বিনাশ আড়কু হি গতি করিব। মানিষ ক্ষণিক সুখ পাই দীর্ঘস্থায়ী সুন্দর ভবিষ্যতটির সম্ভাবনাকু হরাই দেব সিনা। তেণু মানিষ হি একমাত্র প্রাণী যিয়ে সচেতন হেলে স্বচ্ছ পরিবেশ ও সুন্দর ভবিষ্যতটিয়ে গড়ি পারিব। শুদ্ধ পানি ও পবন পাই আমকু পরিবেশকু সফা রখিবাকু হি হেব। সমুদ্র, নদী ও নালর জলকু কলকারখানা ও ঘরোই আবর্জনা তথা প্লাস্টিক ঠারু মুক্ত করিবাকু হেব। প্রাকৃতিক সন্তুলন পাই বৃক্ষ রোপণ হেবা খুব জরুরি। বৃক্ষ ছেদন মধ্যে বন্ধ হেবা উচিত। ঘর ভিতর ও আখপাখ অলিয়া আবর্জনাকু গোটিয়ে স্থানরে জমা করিকি রখিবা উচিত। 2014 মসিয়া অক্টোবর 2 তারিখ ঠারু সরকারঙ্কর যেউ স্বচ্ছ ভারত অভিযান আরম্ভ হইতিলা তা আজি পর্যন্ত কার্যকারী হই চালিছি। ঘর ঘর বুলি অলিয়া আবর্জনা একাঠি করা হই উপযুক্ত প্রণালীরে তার বিনিযোগ হেউছি। সেথিরে আমি সমস্তে সহযোগ করিবা উচিত। সরকার গ্রাম এবং সহররু আবর্জনা কাঢিবা পাই সার্বজনীন শৌচালয় করিছন্তি এবং স্থান স্থানরে কচড়া দানিমান রখিছন্তি। মাত্র আমার কর্তব্য হেউছি শৌচালয়কু সফা রখিবা। সার্বজনীন শৌচালয়কু যদি আমি ব্যবহার করুছন্তি তাহলে ঠিক ভাবরে ব্যবহার করিবা, তাকু সফা।

এটা শুনন্তু গজল শিল্পী হলে মিতালী সিং মালিক গুমনাম গীত সঙ্গীত ভূপিন্দর সিং।

এছাড়া শুনন্তু গীত, শিল্পী হলে সোনালী রাঠোড় এবং রূপকুমার রাঠোড়। পারভিন সাকিরিঙ্ক গীত, সঙ্গীত রূপকুমার রাঠোড়।

প্রচার করল গীত এবং গজলর কার্যক্রম। আকাশবাণী জয়পুর, সময় রাতে 10টা। প্রচার করুছু আঞ্চলিক লোকগীতর কার্যক্রম। প্রথমে সম্বলপুর অঞ্চলর গীত। শিল্পী হলে গোপাল কৃষ্ণ দাস, সঙ্গীত যুধিষ্ঠির মেহের।

আহিস্তা আহিস্তা, এই চলচ্চিত্রে কে কে এবং জয়েশ গান্ধী। ইরশাদ কামেলিঙ্ক গীত, সঙ্গীত হিমেশ রেশমিয়া।

জ্যাব উই মেট এই চলচ্চিত্রের শিল্পী হলে শান এবং উস্তাদ সুলতান খান। এর সাথ কামলিঙ্গ গীত সঙ্গীত প্রীতম।